0: আইনে পানি কাম্মা শব্দ ভয় পরা সরিষে ভন্ডে ভয়নে তাই পানে ইহে না থাকে আইলে কুকর্মা গর্দা মলাই হুন জান্ছ শর্মা লাগেকো ছু মহাজুরলাই পছু শরীর পনি যোগ নাই
1: একই গুঞ্জ পুরুষ মাতারা পনি হুঞ্ছন কি পাগল শরী আশাই গুণ ভাই কাম নারী হরুকে রোপুন হরে কে গরী